มาตั้งมันไม่ตั้งไงปีเล่คนไม่ละคนอะไรมากนะทำไรบิดาสุขศิพียงชูรีจ้าไปตีคอมพิวเตอร์กินด่านดูเกย์ตัวตายจะตายยาวดูเช่เนาะแค่ไม่ยังมาเนี่ยคนคนทำไม่ละคนน้ำหมดแล้วทำไม่หมดCampuchor Dikri Gorne, Shikaune, Ani Marmat Gorne, Nepal ke number one Haru and Sato Education Center honi out. Of CPN ma ta Campuchor Pauno ka saate, Campuchor Shikaune rokei kotom bigri hale ma ghor ma bigriyo, ghor mai, bank mai, avi school, apis, dunshukai sang sasta ma bigriyo, tei aera pa banaune subidha pin chai juse. English language kaksha kupin vyavastha chai. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system, avi inverter ko battery pani pain cha. क्यामेरा र भर पर्दो इन्टरनेट पनि प जोडिन छ थौ आमा मुटे लागे डाके औ तालो बेताल महिडेर फेर दुख पाइएला नि झुसी औ यो फोन नम्बर 0215 45787 9842535541 छ भयो अ गुड भेरी गुड भेरी गुड